0: livefm.lk.
1: এহিটিয়াত মেহিটিয়াত হিতটো জানে না রিদমে লাইভ এফএম
2: লাইভ এফএম

0: হাতালি হাই
1: লাইভ FM
2: রুহুনাটা রাজরাটাটা সিংকডগলাটা www.liveFM.lk
3: LiveFM.lk